মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে বটের সিরা টুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে বটের সিরা টুড়ে